শুনি পাণ্ডবে কোপ ভরি ধাইলে করে শস্ত্র ধরি মৎস্যকে কয় যে সৃঞ্জয় শস্ত্র আয়ুধ বর্ম দেহ বলন্তি মার শিশুপাল নিশ্চে পুরিলা তার কাল।

ইংরেজিরে সম্বাদ শুনলে রিলিকুল আকাশবাণী দিল্লি কেন্দ্রর আকাশবাণী সম্বলপুর আরম্ভ করছে সম্বলপুরী গীতর কার্যক্রম। কার্যক্রম আরম্ভে শুনন্তু খদাল সাহুঙ্ক কণ্ঠরে এই গীতটি, পরশুরাম শতপথীঙ্ক রচনারূপ।

শ্রোতা বন্ধু শুনছেন হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রমের পরবর্তী গীতটি লতা মঙ্গেশকর কণ্ঠে শুনতু কথাচিত্র মোগলে আজম। গীত রচনা শকিল বদায়ুনি, সঙ্গীত নৌসাদ।

শ্রোতা বন্ধু শুনুলে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর বর্তমান শুণতু এক বিশেষ সূচনা আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কের পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক।

ইয়াদে শুনুন বাসন্তী অপা কথাচিত্রর এই গীতটা। গীতটিকে গাইছেন শান্তিলতা বারিক, গীতিকার সুশান্ত কুমার মল্লিক, সঙ্গীত এম ডি মুসির।

নিমাই মহান্তিঙ্ক লেখাথু কথাচিত্র সম্রাটর এই গীতটাকে শুনুন। গীতটাকে গাইছন মনু, সঙ্গীত আর কে ভঞ্জ।

0: কেটে চাল সুপা গনি গনি ওই কেটে চাল সুপা গনি।
1: କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଇହାଦେ ଗୀତକେ ଗାଇଛନ୍ କାଳୀପ୍ରସାଦ ଷଡ଼ଙ୍ଗୀ, ଗୀତ ରଚନା ଉଦୟନାଥ ଦର୍ଜୀ।

সাংসর সাগুলি কাছে খেলা নৈত খলিকে যায় সবুলি পান্তি বুহা বিলা পিলা দিনর সাংসর সাগুলি কাছে খেলা নৈত খলিকে যায় সবুলি পান্তি বুহা বিলা লুক লুকানি হুমন ছিল লাই খেলা যাত্রা দেখা ভিড় ভারতী হেস ঠেলা পেলা হুয়ামি বইল লাউ পিঠা কিনে দেছ তুই হো তোমর তুন টিকে সুয়াদ নাই ওয়ে হো তোমর তুন টিকে সুয়াদ নাই।

ফুফলা কুড়েছি আসছো নাকি ভেনাই সাজে, গুদগুদানো ঢুলটি মিকে ঘুমরে ঘুমরে বাজে, ফুফলা কুড়েছি আসছো নাকি ভেনাই সাজে, পান ফুটে কামুন জীবন দিনে হেবা খার, নিজর বলি কহছি কদে তমে ভাত পর, পড়ি দিব লেদরা খালে কাই যে হেস বাইহু, তোমর তুন শিখে সুয়াদ নাই, তোমর তুন শিখে সুয়াদ নাই।

কার্যক্রমের শেষ গীতটা শুনবে। গীতকে গাইছেন পুষ্পাঞ্চল মুনা। গীত রচনা পুরাতন রচনা নু।

শ্রোতা বন্ধু, গছ হেউছে আমার জীবন। আমার পৃথিবীতে যেন প্রাণী আর প্রাকৃতিক উপাদান দেখুছন, হেতি গছ হেউছে গোটে অমূল্য উপাদান। এই গছকে ছাড়ি দেলে জীবন কল্পনা নাই করা যাইপারে। আমি যেতকি গছ লগামা হেতকি জীবন বঞ্চবা।

শ্রোতা বন্ধু, বালেশ্বর, কটক, ভুবনেশ্বর, সম্বলপুর লেখেন জায়গা মানুষ গছ মানকে যেনতা পোস্টর, হোর্ডিং, ব্যানার আর অ্যাডভার্টাইজমেন্ট মানে লগা হয়েছে, হেটা গোটে চিন্তাজনক বিষয়। যেতকি রাস্তাকট, আঞ্চলিক সীমা, বসষ্টাণ্ড, বজার মানে অছে, সবুনু ই পোস্টর, ব্যানার দেখবারকে মিলুছে। ইসবু খালি গছ লাগে নুহে, পরিবেশ লাগে বিল হানিকারক আয়। হেথিলাগি আমকে সচেতন হেবারকে পড়বা।

শ্রোতাবন্ধু, পোস্টার আর ব্যানার লগাবার লাগি গছ মানকর ছালিকে ছড়া যাইসি, গোটে অম্ল অঠা ব্যবহার হেসি, আর ভিল গছর শাখা প্রশাখা মানে কাটি দিয়া যাইসি। আমি যেনু প্রকৃতি সুরক্ষা হরিত বিকাশ বিষয়টি কথা লাগুছু, সেনু গছ মানকর ই অবস্থা সত্রি চিন্তাজনক আয়।

শ্রোতাবন্ধু, কোল গ্যাসিফিকেশন এক যান্ত্রিক প্রক্রিয়া এবং এথিপাই আধুনিক টেকনোলজির আবশ্যকতা রয়েছে। যান্ত্রিক পদ্ধতি কোইলাকু সিনথেটিক গ্যাস বা সিন

শ্রোতা ভী জাতীয় পরিসংখ্যান দিবস প্রতিবর্ষ জুন মাস 29 তারিখে পালন করা যায়। এই দিনটি ভারতর প্রসিদ্ধ পরিসংখ্যানবিদ প্রফেসর প্রশান্ত চন্দ্র মহলানবিসক জন্মদিবসক স্মরণ করে পালন করা যায়। এই দিবসর গুরুত্ব হচ্ছে দেশের বিকাশ পাই সঠিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণর মহত্বকে বুঝাইবা, সরকারক উন্নয়নমূলক যোজনা প্রস্তুত করা ও নীতি নির্ধারণের সহায়তা করা, শিক্ষা স্বাস্থ্য কৃষি ও অর্থনীতির উন্নতি পাই নির্ভরযোগ্য তথ্য যোগাইবা, তথ্য আধারিত নিষ্পত্তি নেবার সংস্কৃতিকে প্রোৎসাহন করা, ছাত্রছাত্রীঙ্ক মধ্যে পরিসংখ্যান প্রতি আগ্রহ ও বৈজ্ঞানিক চিন্তাধারা বৃদ্ধি করা।

শ্রোতা ভৌণী, আন্তর্জাতীয় উষ্ণ কটিবন্ধ দিবস প্রতিবর্ষ জুন মাস 29 তারিখে পালন করা যায়। এই দিবসর লক্ষ্য হচ্ছে উষ্ণ কটিবন্ধীয় অঞ্চলর গুরুত্ব, সেঠার প্রাকৃতিক সম্পদ, জৈব বিবিধতা এবং পরিবেশ সুরক্ষা সম্পর্কে লোকঙ্ক মধ্যে সচেতনতা সৃষ্টি করা। উষ্ণ কটিবন্ধীয় অঞ্চল পৃথিবীর সবুঠার অধিক জৈব বিবিধতা সম্পন্ন অঞ্চল। এখানে বিভিন্ন প্রকারের গছ, পশুপক্ষী ও তাঙ্কর নূয়া প্রজাতি দেখিবা মিলে। কিন্তু জলবায়ু পরিবর্তন, বন ধ্বংস, প্রদূষণ, জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদর অত্যধিক ব্যবহার যোগ উষ্ণ কটিবন্ধীয় অঞ্চল বহু সমস্যার সম্মুখীন হচ্ছে। এই কারণ পরিবেশ সুরক্ষা ও স্থায়ী বিকাশ অত্যন্ত আবশ্যক। এই দিবসরে বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং সংস্থাগুলিকে বৃক্ষরোপণ ও সচেতনতা শোভাযাত্রা ও আলোচনাচক্র দেখিবাকু মিলে।

মাক্কা পুপু ঝকা ঝকা ই কার্যক্রম যেন নামে কুণা ভাষাতি প্রচার প্রসার মানালি ই কার্যক্রম যেন যেন ভাই ভী গুঠিয়ার মেনালদার যেতে রিন আকাশবাণী তরফতি জুহার মহাপুরুগে সিরচিনা বাড়ে বিচিত্র দু তাঙ্গে সিরজিনা বাবদনু চিন্তা কামনা নামে লেখা আলারগে ছোটটি কথা মানলি দু নাম মহাপুরুষে যেতকি সিরজিনা আতলি আদান নাম যেতকি আহত হেতকি আহুরি আহাগে লাগান বাকি রক তাঙ্গে সিরজিনানু হারবু আতলি তাঙ্গে সিরজিনানু পাহাড় পর্বত লামরাকের কিছি যে লামরাকের কিছি তাঙ্গে সিরজিনানু চৌড়ু আতলি খলখলাতেল খলখলাতেল হন্যে এত্যাউ বাহচাকের কিছি সমুন্দরগে কেড়ে সুন্দর বাড়ে বাড়ে মান্য সাগুয়া সাগুয়া এথরালি পুর্থি আর ধুকা ইন্নে বহালি যে সুলসুলাতেল যদি নাম আদান অনুভব কামত হেলে প্রকৃতিরে নামে মন বোধি হন্যে সুলসুলাতেল খুলখুলাতেল আহরি আগলি আগলিগে বুঙ্গ ই পরিবেশ ই মহাপুরুগে সিরজিনা নামে লাগান যেন কামচি চিকিচি আদান এরকুন প্রকৃতিরে নে প্রকৃতিন ভল হাক্ষালনার প্রকৃতি সঙ্গে তামে যেন জীবনযাপন কামালনার আর মদরনার চিনার ঘাকর লাগান তামা কি ইড়া লাগালি কা আমুন কা লাগালি যে প্রকৃতিরে ই প্রাকৃতিক পরিবেশ আলারিন নামে বিশেষ করি কুণা সম্প্রদায়ের বহুত আকৃষ্ট কামচকিছি আর নামে প্রকৃতিকে সঙ্গে উজ্জ্বালনার প্রকৃতি সঙ্গে ব্যয় চালনার প্রকৃতি সঙ্গে নাচ গীত কামিকরি তামে জীবন বন আগলি আগলি হুয়ালনার আদগে লাগানতা প্রকৃতি প্রেমী বানার ই আদিবাসী সম্প্রদায়ের আর নামে কুণাত হি প্রকৃতির প্রকৃতির পূজা কামদাত প্রকৃতি বোধ নামে জেতেত বলিকি ভাবদাত বলিকি নাম সবুবেলে তাঙ্গান সম্মান চিয়ালদাত আর হন্য যদি বোধ হলে এ কুণা সম্প্রদায়ের গে বাড়েটে মাহপুর মানালি ধর্মে বেলায় আস আর্গাল দাস এত্তাল দাস জেতেরি নেয়রাল দাস ভল মন্দ ছন্দ কপট সাহায্য সহযোগ নে যাহা ভি কামালনার ন্যায় চিয়াগে লাগান আসমিতি এরাল দাস আদগে লাগানতা ই কুণা সম্প্রদায়ের নেখে অনিষ্ট কামাগে লাগান আকভর পলনার মানা আর সরল বিশ্বাসীরু প্রকৃতিরে দুসরা আলারগে যেন্তা ভল মান যেন্তা সুখ শান্তিনু রস আদগে লাগান ভিতম চেষ্টা কামনার আউ প্রকৃতিরে ই কুণা সম্প্রদায়ের গে যেন গীতু আতলি ই কুণা সম্প্রদায়ের গে যেন বাদ্য আতলি আর যেন প্রকার নৃত্য আতলি অন্য তাম নিজ জীবন সামিল কামনার আর অন্টা সুখী জীবন যাপন কামাগে লাগান চেষ্টা কামনার

0: নাম জেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগানতাম যাহা বি সুবিধা অসুবিধা মাঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহলে দুনিয়াত কেতিন কেতে আঘলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানত আর একা বোধ নামে নিজর পরিচয় দু নিজর অস্মিতা দু নিজর সম্প্রদায় গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়ত হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গেইন না বিপত্তি খাতির কিছি যে এঙ্গান পাণসু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবুনু একন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কা হেক্ষা কা নামে একা বাকেন বি নামে শরীর বড় যদি অসুবিধানু খাতরা হলে আদকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েদ কামদাত আর ভল মানন কত বুলিকি নাম চিন্তা কামদাত হলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মাঞ্জা কা কিছু বি যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মাঞ্জা হলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকি নাম আদান সালখাঙ্গত আ জিনিস বন ভাবনা কথা আউ হন্যে এরথ হলে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতল দাঁত নাম যদি সুস্থ সবল আতল দাঁত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে আমি হেক্ষা হেড্ডু যদি ঠিক র হলে নাম কামাণি ধামাণি কামত আর নাম নিজে পঁসরত আর নামে হাদ্দু বচ্চরিন পঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতি নীতি যাহা সবু বেঞ্জাকা জাতলি জিতের সান কত বারত আর সমাজ নু ঠিক হিসাবু চালরত হলে কিছু যদি অসুবিধা মাঞ্জা হলে হান্নু যদি মাল্লা দিন হলে নামে শরীর বোধ ও কামে হিকরি রক তা হান্নু যেন্তা হান্নু জোড়ে আদাদ নষ্ট মান্না সম্ভাবনা আতলি তা হেলা একলা হি মা কামনা কথা যেতেবেলে বি কিছু অসুবিধা মানালি ডাক্তার আজ্ঞা গার্গে চাহানু কানা কথা আর নিজের সমস্যা বন তেঙ্গনা কথা তা ই সবু জিনিস গে সচেতনতা এককানে মানত আর নাম আহাঙ্গত আদগে লাগান সরকার ভি ভিন ভিন ব্যবস্থা কামছ কিছি আবন নাম যদি আহ থালে নাম নামাগে লাগান আদান ব্যবহার কামাঙ্গত আউ নিজে ঠিক হিসামো রাঙ্গত
1: শুনিলে কিষাণ সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে পর্যবেসিত কিষাণ ভাষার কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা। আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। প্রথম গীতটি শুণন্তু কথাচিত্র উদণ্ডি সীতা।

0: দশজন অভিযুক্তঙ্কর হেফাজত সমিয়া আইবা মাসর এগারো তারিখ তক বঢ়ালা রাউজ আভিনিউ কোর্ট। জম্মু কাশ্মীরে আইবা মাসর জুলাই তিন তারিখ নু মূল হেবা বছরকিয়া অমরনাথ যাত্রা সবু প্রকার প্রস্তুতি হেলা শেষ। যুক্ত দুই পরীক্ষার্থী রিচেকিং আবেদন সমিয়াকে বঢ়ালে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ। জুলাই চার তারিখ তক বঢ়লা সমিয়া। থার্ড ল্যাঙ্গুয়েজ পলিসিকে নেইকরি সিবিএসই র স্পষ্টীকরণ। চলতি বছর দশ ক্লাস ছাত্রছাত্রী মানকর লাগি লাগু নাই হুয়ে নিউ ল্যাঙ্গুয়েজ পলিসি। রাজ্য সরকার ক্রীড়া ও যুবসেবা বিভাগ ও আথলেটিক ফেডেরেসন অফ ইন্ডিয়ার সহযোগ থি কলিঙ্গ স্টেডিয়াম না চালিথিবার পঁয়ষঠিতম জাতীয় আন্তরাজ্য বরিষ্ঠ আথলেটিক চ্যাম্পিয়নশিপ দুই হাজার ছবিশ উদযাপিত। প্রতিযোগিতাটি তামিলনাড়ু দলগত চ্যাম্পিয়ন হয়েথিবার বেলে উত্তরপ্রদেশ হেলা রনার্স অপ। আউর ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও ইতার আখরপাখর ওড়িশার সমুদ্র খনিন লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা থিবানু আয়বা বুধবার নু রায়জে বড়বা বর্ষার পরিমাণ। এচনির মুখ্য খবর ইন শেষ হলা। ইতার উত্তর মুখ্য খবর শুনি পারবে বেলহো পাঁচ বজে।
1: শুনিলে সম্বলপুরী মুখ্য সমাচার। আকাশবাণী সম্বলপুর আরম্ভ করুছু হিন্দি লঘু সঙ্গীতর কার্যক্রম সুরতরং। আজি গুলাম অল্লীঙ্ক কণ্ঠরে কেতোটি লঘু সঙ্গীত শুণন্তু। প্রথম গীতটিকু রচনা করিছন্তি মহসিন নকভী।

0: শুনি ব্রহ্মা বিষ্ণু শিব নিজ আসন রে হরি
1: রাম
0: হে মন্ত্র পুত্র করি অত্র।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যা যুববাণীর শব্দমঞ্চ কার্যক্রমক আপনার হৃদয় স্বাগত জনাওছি। মু আপনার প্রিয় যুবসাথী তনুশ্রী বেহরা। শ্রোতা বন্ধু, আজ হচ্ছে জুন মাস 29 তারিখ। আসন্তু জানিবা আজর দিনের ইতিহাসে কোন সব ঘটনা ঘটি যাইছি। 1613 মসিহা 29 জুনরে লন্ডনর প্রসিদ্ধ গ্লোব থিয়েটর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই থিয়েটরে উইলিয়াম শেক্সপিয়র অনেক প্রসিদ্ধ নাটক মঞ্চস্থ হয়েছিল। 1757 মসিহা 29 জুনরে রবর্ট ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করে মীর জাফরকে বঙ্গ বিহার এবং ওড়িশার নবাব ভাবে সিংহাসনরে বসাইলে। 29 জুন 1861 মসিহার হিন্দি সাহিত্যর প্রথম তিলিস্মী উপন্যাসকার দেবকী নন্দম খত্রী জন্ম হয়েছিল। সে প্রসিদ্ধ উপন্যাস চন্দ্রকান্তর রচয়িতা লে। 1974 মসিহার মেরিয়া এস্টেলো ইসাবেল মার্জেটিন ডি পোরান আর্জেন্টিনার প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন। 1995 মসিহা 29 জুনরে আমেরিকার স্পেস শটল আটলান্টিস প্রথম থর পাই রুষ

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক যুবকেন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। যুবক যুবতী মানে কিপর উদ্যোগী হয়ে পারে, নিজে রোজগারক্ষম হয়ে অন্য মানুষ রোজগারর পন্থা দেখাই পারে, বিশেষ করে নিযুক্তিদাতা হবার মানসিকতা রাখবে, এ দিগরে কার্য করছেন সরকার। এমিতি অনেক যোজনা মধ্যরু স্টার্ট আপ ইন্ডিয়া যোজনা অন্যতম। এক অভিনব চিন্তাধারা কিংবা বজার সুবিধাকে দেখি নয়া ব্যবসায়িক প্রকল্প আরম্ভ করা এই যোজনা প্রোৎসাহিত করে। ভারত বর্তমান বিশ্বর তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টম ভাবে খ্যাতি অর্জন করেছি। এই যোজনা মাধ্যমে ট্যাক্স রিহাতি এবং আর্থিক সহায়তা যোগাই দিয়ন্তি সরকার, যাহাদ্বারা যুববর্গঙ্ক পাইঁ আত্মনিযুক্তির বাট খুলি যায়। এই অবসরের আজ রয়েছে আলোচনা, স্টার্ট আপ মাধ্যমে যুববর্গঙ্ক পাইঁ আত্মনিযুক্তির সুযোগ। এ সম্পর্কে আলোচনা করছেন ডক্টর লক্ষ্মণ সাহু।
1: আজির সমাজে অনেক সর্বনিম্ন শিক্ষা বা উচ্চতম শিক্ষা পাইবা পরে চাকরি নপাই বেকার হয়ে মানসিক স্থিতিকে হরাই বসুছেন। তেণু বেকার যুবক ও যুবতীঙ্কু কেবল চাকরি উপরে নির্ভর নরহি নিজস্ব ব্যবসায় উদ্যোগ কৃষি পশুপালন ও সেবা ক্ষেত্রে স্বাবলম্বী করিবা পাইঁ কেন্দ্র সরকার ও রাজ্য সরকার বিভিন্ন যোজনা ও ঋণ সুবিধা আরম্ভ করছন্তি। এই যোজনাগুলিক মূল উদ্দেশ্য হচ্ছে রোজগার সৃষ্টি, উদ্যোগী সৃষ্টি ও গ্রাম ও সহর উভয় অঞ্চলরে আর্থিক সশক্তিকরণ করিবার লক্ষ্য রাখিছি। স্টার্ট আপ মাধ্যমে যুববর্গঙ্ক পাইঁ আত্মনিযুক্তির সুযোগ রয়েছে। স্টার্ট আপ হচ্ছে এপরি এক নূতন ব্যবসায় যাহা অভিনব চিন্তাধারা প্রযুক্তি কিংবা নূয়া সেবা মাধ্যমে বজারের সমস্যার সমাধান করে। ভারতের স্টার্ট আপ ইন্ডিয়া পরি পদক্ষেপ যুবক ও যুবতী মানুষ চাকরি

0: ଆକାଶବାଣୀ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ସବୁ ସ୍ଥାନରେ ସବୁବେଳେ।
1: আজি তো পার্টি দরকার, প্রথমে চ্যাম্পিয়ন সহ সেলফি উঠেবা। আইডিয়া, এইটি পার্টি করিবা, চলো পিজ্জা পার্টি। চল তো কার্ড পিন দে।
2: মো কার্ডর ডিটেলস মু নিজে হি ভরিবি। আরবিআই কহে যে নিজর পিন, ওটিপি, সিভিভি কিংবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কাহা সহিত শেয়ার করন্তু নাহি। অনলাইন ব্যাংকিং কেবল নিজর কম্পিউটার, মোবাইল এবং সিকিউর নেটওয়ার্ক দ্বারা করন্তু।
1: বাই গার্লস, কোয়ারে যাওছু, শুনি পারলুনি? নো শেয়ারিং।
2: আরবিআই কহে সচেত হুয়ন্তু, সতর্ক রুহন্তু।
3: অধিক সূচনা পাই 1444 শূন্য কো মিসড কল দিয়ন্তু। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা জনহিতরে জারি।

0: Τώρα σιγά λαβάβα. Τώρα, τώρα.
1: Μόλα, ήταν ঘৰ না গুহাল
2: তমে গাই নুহ কি মু বড় দনু হে গুহাল খুজিবি কাপি
1: নড়া ছপর কু ফেরে বা পটটা দবি আসিলানি তলটা পুনি মাটি ছুয়া গুড়া কমর কাদু চকটি হবে যে
2: ছুয়া গুড়া ক তো ন হলে তোমার খট্ট পলঙ্করে সই জন্ম হইতিলে কাদু হইজিবে
1: এমনি গোটা ফোপাড়া ভাই কোণ সব কৌছ বা
2: আঠ দিন হল ছুটি নেই ঘর খোঁজি খোঁজি কেতে কষ্টরে যে পাইছি
1: খোঁজুলে কী ঘর খণ্ডে তোলি পকাইলনি
2: বাপ ঘর যুড়া বই আনিছিল সেই তোলি থাকে
1: খবরদার বাপ ঘর না ধর না কৌছি তমে কোণ অপারগ হয়েছ যে বাপ ঘর দেবে
0: নাই তো মু যেমিতি যোগাড় কলি সেমিতি রুহ কোণ অসুবিধাটা এটি ঘর চাড়কু লাগে তেজরাতি দোকান তেল চাউল লুণ
1: কি গন্ধ পেট ভিতর খালি ভাত গুড়াক উকাড়ে আইলানি
0: শুণ শুণ শুণ লুগা দিও না করে এই এইটি এপটে দেখো না পিণ্ডা তলকু নাড়টা কেমিতি যাইছি
1: ছি ছি ছি ছি ছি ছি কি অসনালো মা
0: বারণ্ডারে পিলাঙ্কু বসেই দেলে সিধা দুই তক যাই নাড়ে তুমি দশ থর দাণ্ডকু দৌড়া হব নাই
1: কি দরদ মো পাই মরি যাও থাকে কি
0: দরদ এই ঝাড়ুটা নিও এই বালতিটা নিও নিও
1: বালতিটা মু কোন করিবি মু কো কুয় না পোখরি দেখিছি এটি যাও পানি নেই আস ঠেলা বালা ফের জিনিস ধরি আসি পৌঁছি যাব
2: সাঙ্গকু তোমার কুনা সুনা টুনা মুনা গুনা পৌঁছি গলে তো হেলা ঘর আপনা ছায় সজাড়ি হই যাব
1: হো হো হো যাও মু কবাটটা দিয়ে

0: আচ্ছা মারবি দেখি এই গোলটা,
1: মারবি কোনবে এথর যদি ছক্কা না পেটেছে।
0: হোক নে,
2: আবে হে দেববি যে এইখানা কান্নমূলা দেখে দিটা লেখা, ইয়াপ পাঠ সাঠ নাই, ক্রিকেট খেলুছতি ক্রিকেট। গোটাই কপিল দেব
1: ভাই, কপিল দেব আর মো তেন্ডুলকার।
2: যা যা ডাকি দে, মা আম্পায়ার হব।
0: বাপা বলটা দিও, মো বল।
2: চুপ যা একটু, এইটা খেল পড়িয়া হয়েছি নাই।
3: নাই নাই, তম পেই ছুয়া মোর ঘরে গোড় বাঁধি বসি রইবে, পাঁচ পাঁচটা পিলাঙ্ক পাই আউ জাগা কোটি, এইটি খেলিবে খাইবে শোইবে
2: ভাঙ্গিবে সবু করিবে,
3: যেমিতি মানিষ সেমিতি ঘরটায় তো জোগাড় করিছ, সবু ভাগ্যকু ঘেনি।
2: কি গ্রহকু তোমার জন্ম যে কুনাবু, সন্তোষ তোম জাত করে নাই, পাঁচ পাঁচটা ছুয়ার মা হেল, আত্মসন্তোষ যে কিভাবে।
3: মলা মোর ছুয়া পাঁচটা তো খালি তোম আখে কি কণ্টা হইছন্তি, এ সবা খাই সাই পড়িশাঙ্ক আখি কি নগলা বেড়কু। ঠিক আছে, ছুয়াঙ্কু নেই মু মোর বাপ ঘরকু চালি যিবি।
2: এবে যিব না, টিকে ছাড়ি করি।
3: মু যেতেবেলে যায়, তোমার কোন আছে?
2: নাই মু কোন কইতলি কি, ইয়ে রিক্সাটি ডাকি দিছান্তি।
3: তমে কাই কি মো মোর কুনা টুনা নাহান্তি কি? এ কুনা টুনা, আলো এ সুনা, মুনা গুনা কুটকে প্যান্টটা পিঁধাই দিও তো।
4: কোন মামু ঘরকু যিবা না বাজারকু?
3: জমাপুরকু পোড়া মুহা।
2: যাও যাও, হেলে আসিবাকু জম্মা তর তর হব নাই, বুঝিল?
3: তমে তো ঠাকুরঙ্ক পাখরে নড়িয়া পিটিব, তাপরে
2: খালি পিটিবি নাই হো, জানুপাত পূর্বক প্রার্থনা করিবি, কহিবি হে প্রভু দুঃখ বিনাশন হরত ভঞ্জন।
3: ইয়ে কি পদি পলো মা, ছুয়া গুড়াক সামনারে আঁঠেই পড়ি।
2: তোমরি মহিমা সদা অনন্ত অপার, মুছার কাহু বুঝিবি তার পটান্তর, এ মূর্খ নারী বুঝিব কাহু সে খবর, প্রভু ঘেন প্রণিপা তোমার।
3: আবে কুনা টুনা মুনা সুনা গুনা, দেখিব আস দেখিব, তোম বাপা কেমিতি নীল ডাউন হইছন্তি দেখিব আস।
5: বাপা নীল ডাউন হইছন্তি রে, দেখিব আস বাপা নীল ডাউন হইছন্তি রে,
3: লাজ বলে টিকিয়ে নাই, এমনি পোড়া কপাল যে রহর তোচি দিটা লেখা একা নাওর মঞ্জি তো হব কোথায়।
0: বাপা বৌ মতে মাইলা,
2: মানুষ যাও যাও ঘটকস্য মুখা, এথর বল ব্যাট ধরি পড়িয়াকু বাহারি যাও। যাও যাও।
0: আর টুনা
1: চল।

ওই এবং তাঙ্ক বাপা এবং মা ডুঙ্গরি আম্ভাবনা ব্লক জিল্লা বরগড়ঠারু আপন মানে শুনিবাকু চাহিছন্তি অস্তরাগ কথাচিত্রর এই গীতটি কণ্ঠশিল্পী বাণী জয়রাম সঙ্গীত নির্দেশনা এবং গীত রচনা প্রফুল্ল কর।